বাদশাহ ব্যাপারী মরনা যদি সে সকালে খরনা যদি সে সকালে খরনা কবিরা তুর সকেল কে পুড়িয়া বাঁধি দে দিল সো চার কো পেখনা অন্ত খে কিছে সুনি দে ডরাউনি সুনি দে ডরাউনি যা জি বিচো যায় পায়।